0: ছড়াপ্রায় গাঁদা ডিঙ্গিউ সড়কসীমা অতিক্রমণ নগর সড়কসীমা অস্থায় এবং স্থায়ী সমালোচনার নির্মাণ নগর সড়ক নালী ঠল তথা পানি বিকাশ বন্ধ হন নদী সবারি চলাওদা লেন অনুসার পালনা করং সবারি চলাওদা ট্রাফিক নিয়ম পালনা করং সবারি সাধুমা ঝুম্বির বা স্বপ্ন বসির যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি কর সড়ক তৎকাল মহকুমার গড়ে করং যাত্রা ক্রমা কু সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করং
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।

কর প্রিন্ট মুক্তিপর্ত রকমরা তবারি সাধনক নম্বর একিম গণের সম্বন্ধে সূচনা আদরণী সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আফ্নো সবারি সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সবারি কর নবীকরণ দস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হের্নকা লাগি সম্বন্ধিত यातायात কার্যালয়মা গের কর প্রিন্ট মাগ্ন ব্যাঙ্ক ভোচার গর্ন অগ্নি সবারি কর তথা দস্তুর একিম গর্ন তথা কর বুঝাইপছি প্রাপ্ত হুনে বিমা আফ্নো বুঝাই করকো রকম আফ্নো সবারি নম্বর একিম গর্ন হুন এসেই সূচনা মার্ফত অনুরোধ গরিন্ছ কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট গল স্থানীয় তহমা দর্তা থাকা এই বিস্তার দর্তা প্রতিনিধি তথা নবীকরণ গণের সম্বন্ধে সূচনা যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা ভয়ে স্থানীয় তহমা হস্তান্তরণ ভয়েকা ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা গর্দা এদি কার্যালয়ে জারি গরেকো সকল বিলভুক ভয়মা সোকো আধারমা স্থানীয় তহবাট সুরুয়া ফিরতা গরেকো নিশা সমেত রাখি সোহি দর্তা নম্বর কায়েম হুনে গরী অগ্নে খড়া গরিনেছ এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরুলে জারি গরেকো সকল বিলভুক নভয়েকো তর স্থানীয় তহলে জারি গরেকো সওয়ারি দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি গরেকো সওয়ারি দর্তা নম্বর সমেত উল্লেখ ভয়েকো খণ্ডমা স্থানীয় তহলে জারি গরেকো সকল সওয়ারি দর্তা প্রমাণপত্র রাখি তাদেরকো নম্বর কায়েম গরি বিলভুকো প্রতিলিপি দিয়েছ ত্যসে গরি এই যাতায়াত কার্যালয়ে দিয়েকো যাঞ্চ পাশ প্রমাণপত্রকো সকল করিমা পনি সুহি সকল পত্রকো আধারমা যাতায়াত কার্যালয়ে জারি গরেকো দর্তা নম্বর কায়েম গরি সওয়ারি দর্তা প্রমাণপত্রকো প্রতিলিপি জারি গরিনেছ সোহি স্থানীয় তহমা দর্তা ভয়েকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা ভয়ে স্থানীয় তহমা হস্তান্তরণ ভয়েকা ই রিক্সাহরুকো সওয়ারি দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেএমজিকো আন্দোলনকো ক্রমমা জলি নষ্ট ভয়েকো অবস্থামা স্থানীয় তহমা দর্তা ভয়েকা এবং কর চুক্তা গরেকো প্রমাণকো আধারমা সকল সওয়ারি দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা গরিনেছ সেবাগ্রাহীলে নাগরিকতাকো ফটোকপি দুই প্রতি হালসালে খিচিয়েকো ফটো সওয়ারি দর্তা প্রমাণপত্রকো ফটোকপি সওয়ারি সাধনকো ইঞ্জিন নম্বর র ৩৬ নম্বর দেখিনে গরিকো ফটো সওয়ারি সাধনকো পূর্ণ ভাগ দেখিনে গরিকো ফটো সংলগ্ন রাখনু পরেছ এদি স্থানীয় তহমা সওয়ারি কর তথা নবীকরণ সমেত গরিয়েকো ভয়মা উক্ত শীর্ষকমা থপ কর লাগ্নে ছৈন।